0: Please subscribe, like, share and comment.
1: আধার মাথায় দিয়ে ব্যাপক দিয়ে